0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও ভালোই আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। আমার কণ্ঠ শুনে কি বোঝা যাচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগেছে? আমি বুঝি না, প্রতিবার ঈদ আসলে আমার হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি এবং গলা ভেঙে যায়। যদিও এবার গলা ভাঙতে দেইনি, এবার হচ্ছে একটু কম চিল্লাচিল্লি করেছি, তার জন্য গলাটা ভাঙেনি, কিন্তু ঠান্ডা লেগেছে খুব বাজেভাবে। কতটা কাল রাত থেকেই ঠান্ডাটা লেগেছে আসলে, কারণ ওই যে বাইরের বাতাসটা এবং ধুলাবালিটা মনে হয় খুব বেশি গেছে এই কয়েকদিন। তো যাই হোক, সবাই আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। এবার ঈদটা অনেক বেশি ভালো কেটেছে সবার, আমার অনেক বেশি ভালো কেটেছে। আর এখনো হয়তো সবাই কবজি ডুবিয়ে গরু মাংস খাচ্ছেন, তবে একটু কিন্তু অনীহা চলে এসেছে গরু মাংসের প্রতি, তাই না? আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে যে একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে পারলে ভালো লাগতো, তাই না? আমি কিন্তু কালকে রাতেই অলরেডি ডাল দিয়ে ভাত খেয়েছি, কারণ আর খেতে ইচ্ছে করছে না মাংস, তাই না? তো যাই হোক, আমরা আরো গল্প করব এই বিষয় নিয়ে আজকে, যে তিন দিনের পরে যে এই শুরু হয় এখন রিয়াকশনটা। বাই দ্য ওয়ে, ছুটি তো শেষ হয়ে যাচ্ছে প্রায়, ছুটি মনে হয় আগামীকাল, আজকে পর্যন্ত ছুটি, আগামীকাল থেকে সবার অফিস শুরু। অনেকে আবার সরকারি কিছু কিছু জায়গার অফিস একদম আগামী রবিবার থেকে শুরু, তো তাদের জন্য তো আসলে ঈদ ঈদ একটা ভাইব। আর যারা আজকে থেকে অফিস শুরু করেছেন বা কালকে থেকে শুরু করবে, তাদের জন্য আজকে আজকের দিনটা অনেক বেশি মন খারাপের একটা দিন। তো মন খারাপ করে কোনো লাভ নেই আসলে, আমাদের কাজ করতে হবে, ঘর থেকে বের হতে হবে এবং আপনাদেরকে, আপনাদের কি বলে এটাকে, সেবা করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ, সবারই কাজ। এবং আমি তো ছিলাম ঈদের সময়ও, কিন্তু আমি আপনাদের সাথে এসে গল্প করে গেছি এবং আড্ডা দিয়েছি, মজার মজার অনেক আড্ডা দিয়েছি। কেমন লেগেছিল সেগুলো চাইলে কিন্তু জানাতে পারেন। যাই হোক, আজকে কিন্তু একদম আমাদেরকে লাইভ SMS কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। ফেসবুকে একটা পোস্ট আপলোড করেছি, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন আজকে মর্নিং মাইক শুরু করব। এখন একটা ব্রেক নিব এবং কিছু গান শুনবো, গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।